0: নপারে দেখাই
1: নপারে দেখাই
0: তুমি যে দেখাও তাহারে
1: তুমি যে দেখাও তাহারে
0: তুমি যে বেড়িচ
1: তুমি যে বেড়িচ
0: কোটি বিশ্বর
1: কোটি বিশ্বর
0: সবুরি ভিতরে বাহারে
1: সবুরি ভিতরে বাহারে
0: তুমি যে বেড়িচ
1: তুমি যে বেড়িচ
0: কোটি বিশ্বর
1: কোটি বিশ্বর
0: সবুরি ভিতরে বাহারে
1: সবুরি ভিতরে বাহারে
2: ইয়ে হুয়া পহলা অন্তরা আব দুসরা অন্তরা
0: লুহ হই তুমি
1: লুহ হই তুমি
0: ঝরি পড় পরা
1: ঝরি পড় পরা
0: কেতে নয়নর কোণরু
1: কেতে নয়নর কোণরু
0: লুহ হই তুমি
1: লুহ হই তুমি
0: ঝরি পড় পরা
1: ঝরি পড় পরা
0: কেতে নয়নর কোণরু
1: কেতে নয়নর কোণরু
0: হস হই পুণি
1: হস হই পুণি
0: ফুল পরি ফুট
1: ফুল পরি ফুট
0: কেতে যে নরম অধরু
1: কেতে যে নরম অধরু
0: হস হই পুণি
1: হস হই পুণি
0: ফুল পরি ফুট
1: ফুল পরি ফুট
0: কেতে যে নরম অধরু
1: কেতে যে নরম অধরু
0: কেউ নাম ধরি
1: কেউ নাম ধরি
0: ডাকিবি তুমকু
1: ডাকিবি তুমকু
0: তুমি যে সর্বনাম
1: তুমি যে সর্বনাম
2: अब हम गाना सीखेंगे ये गाना खेमटा ताल में है इसकी 6 मात्राएं हैं ताल कैसा है ये पहले देख लो इसमें एक ताली और एक खाली है
0: एक दुई एक दुई वो एक दुई एक दुई एक दुई
2: अब हम गाना सीखेंगे
0: কেউ নাম ধরি ডাকিবি তুমকু 1 2 3 4